0: বানাবান চাচে মহলো ছেলে বানাবান চাচে খাইতে দিয়া মেয়ে টিউশন কানে চুমেল হামলে কোনো টিউশন কানে চুমেল লিলে লাপালো সে বানাবে সো টাকার না ওরে হারে অফিলা কাহো সাফে ফেলিলে ওরে ফুলি বিলেতে হারিন চলছে দিয়ে চিবলে হোক দাদি ফেরোসা ওনার সিটাও লাভ এলা হাকালো চিকিৎসা আর মোটানো আকা মারাপ আউইলে হাউই আকাঙ্ক্ষুসং বাড়ি হাউলে চলো দিপির চলো না আদি ছে বাঘাচু আবার মশা মোটানে ও না ও কিলিনকা ও না ও সিং হাঙিলে মিলে ও না ও পিসান টেম্পিলে আছে অফা কেন কেসে মোটানে হাউস ও সিংয়ে হা কোথাও আগে না হাইলে তিয়াম মোনা মোচো আর না ও তিয়ামু জীবন মন চাটি বালি সেন বাইসা মায়ালে বালি সেন বাইচেলে কাস বাছেলা ঢোকায়েন চো বাঙা মাবাতি বা অফা আবার শিখে কাদিয়া থাক হাবাচ্চা মায়া বারে বাচ্চারি মামোরাও বাহে টাকা কেনে হেলো মানে মোসে ও না বারে ruri le khapi le pilo le fasi le le selena e seka mi o kho ki u ka bosoko a ke ntse ke le tadima empa yo ruri salan le rapela salan le se ba morena on tataruna o ne o re a di mile me tsalle ba se mare sihili le hape lo tsa rona di utlwile bohloko jehofa o entse thato ya gauta ka rona o monghadi o ya mapomolopolle wa rona re ba fokodi ruri re tshekesella maotong a gauta ka rona kereso re bipodise ke bohloko tholohelo ya baratiwa ba rona a re tseke ntata rona empa re ikopela maatla ore ntate re kopa ore thuse ka tiisetso le ka mamello tle pele ke gore seo ne o re adimile sona a le ga ore re se busetse go lokile go lokile ba sa setira go lelela gae la bona ntata rona ka tiisetse le ka mamello kere go lokile go lokile ba ile baratiwa ba rona ile metswalle ya rona ba ile batswadi ba rona ba ile bana ba rona ba ile ba ile ga re sa tlhotse re ba bona ke rona ba seng ba tla ya go bona ga re sa tlhotse re ba le bona rona batlaabana tsa go rona re tla ya go bona o ntate ka boikokobetsotlhe jehova ge kopameya ya bona bana ba bo rona ba falese lefatsheng le ka kwano gambo le badumedi boshe ike phole ka kgotso molaong wa gago ntate o re kapela setiro sa katlholotlhe ka lebaka le diketsalo tse ebileng tlhe tseo ba di entseng hai baba ne ba kheloha ntata ka tseleng ya mofilo ke go go bereetsa mo ga ho tsa ho fase o go ba se ka mo ga ho seng ka to baba ka to ka mo se ke le ke le ke se ka mesa ke se ke le ka mesa mo re ba kopela mo ga ho tsa ho ba ha o ne me me ye ka ke ntse sa mo ga ho ntata rona ke go go bereetsa ga itseria motho
1: ga itseria motho
0: tshubelle se ha ke tshule tena ngwane so ke senta tarona a ka rotse e se o pa e ma ke bengadi ka mari a dipelo tse kgasilweng ke se nene ya lefu ka lebaka la matlamo ya go galalelang a rokelele ka nale ya legodimo le a tlamelele ka bandage ya legodimo ka boikokobetso botlhe palapala gantatemolo ke isankan a ba gantatemolo ga dia ke ba tiise mangole ba tlamelele ba tshee dipelo mme ba tshedise ba kgothale ke gona one mosebetsi o mogolo o entseng tsa rona o entse le gona ge tseba maphuthelo a gae ba kgothale ba tshedisege go ntisang ka ne ya tumelo o goshe ga itsedi a ene se le ena ntsa tsao ore o tseba ore ene se le ena setshabelo ga o ya lapeng o a tseba gore ke ena e se e le moikagabe

0: কি অসংখ্য অরসের আতঙ্ক এই এই এই তিস আওয়ের আনা গিয়া তাকে লিনা হবে নন্দে তুমি হবে কাজ মন বাছাই এলা বা এবং রাধানকে ya ka bontsha maoba hore ho re ho tswe ho na le sengwe le ditsebiso ha ke wa tsa di a fetofetoha tsa lelapa ho ne ke nahanne hore ntate ho le tatho ne o ipatlela kgotso o ya ka hlahe kapa mme ke la hore ina ntate ho le tatholana le metla hore na ke nahanne ho batla hlaha kapo ntate ana ke ntate mara e mong hape ne ke nahanne ho batla hlaha ba boele ba re tiisetse taba ya nako e rileng ra e fuwa ka moqebelo ha re tloa empa jele motho o so tshala le hore o nno tswele pele ka yona hore o nne bo hule hape ke nako ya ntate I'm going to go to the house. How long are no more almost so tall?
1: Ee, o ka ofela.